0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আম রাজ্যের এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাই। এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইট রু মধ্য ডাউনলোড করি পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্কু নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কু কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

সুপ্রভাত শ্রোতা বন্ধু, সুপ্রভাত শ্রোতা বন্ধু, আপনার শুনেছেন 103.4 FM আকাশবাণী পুরী কেন্দ্রর আমার কার্যক্রম। শ্রোতা বন্ধু, সবুবেলে খুশিরে রহিবাকু চেষ্টা করন্তু, কারণ চিন্তা কলে গতকালির অসুবিধা দূর হয়ে না থাকে, বরং আজির অল্প শান্তি বি চালি যাই থাকে। হ্যাঁ শ্রোতা বন্ধু, এ জীবন বহু ছোট, তেণু সেই মানুষ সহ অধিক সময় বিতাইবা চেষ্টা করতু, যিকি আপনার সবুবেলে খুশি ও ভালপাইবা দেবাকে চাইতে। এস আজের সুন্দর সকালকে আরম্ভ করুছু হিন্দি কথাচিত্র গীত সহ, টিউন করে শুণু থাকুন 103.4 FM আকাশবাণী পুরী।

আসুন শুনবা কার্যক্রমের প্রথম গীতটি যুগলকণ্ঠে গাইছন্তি কুমার সানু এবং আলকা ইয়াগনিক কথাচিত্র বাজিগর।

শ্রোতা বন্ধু, আমি আপনার শুনেছি হিন্দি কথাচিত্র গীত 103.4 FM আকাশবাণী পুরী কেন্দ্র। এর শুনতু এই দিবানা কথাচিত্র গীতটি কণ্ঠদান করেছেন বিনোদ রেঠোড় এবং অলকা ইকনিক।

শ্রোতা বন্ধু, এই সুন্দর গীতটি সহ হিন্দি কথাচিত্র গীতক আমি এইটি রাখুছ। পুঁ কতটি ওড়িয়া এবং হিন্দি কথাচিত্র গীত আপনার নিয়ে আসব শ্রীক্ষেত্র সুরভী কার্যক্রমের পূর্বাহ্ন 10টায়। আপনার টিউন করে শুণু থাকতু 103.4 FM আকাশবাণী পুরী। আমার পরবর্তী কার্যক্রম আপনার শুনিপারে আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর এই কিছু সময় মধ্যে।

0: বৈধিক সেবা প্রাধিকরণ অধিনিয়ম 1987 ধারা 12 অনুসারে যোগ্য নাগরিক নিঃশুল্ক ন্যায়িক সহায়তা ন্যায়বন্ধু মোবাইল আপ এবং www.probono-toj.in রু প্রাপ্ত করি পারিবে।
1: সে 3.4 FM আকাশবাণী পুরী কেন্দ্রর আপনার শুনছেন শ্রীক্ষেত্র সুরভি। এতে আসুন শুনবা ওড়িয়া কথাচিত্র গীত। প্রথম শুনতু ভিক্ষারিপণ কণ্ঠে রামায়ণ কথাচিত্রর এই সুন্দর গীতটি।

পয়সাইতো দেশ সরকার কান্দ তাই সরমিয় আমার মিয় দো পয়সাইতো দেশ সরকার কান্দ

0: ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছেন জুলাই উনিশ তারিখ পর্যন্ত চালাক এই প্রতিযোগিতার চলিত বর্ষ সবুঠার অধিক অড়চাশটি দেশ অংশগ্রহণ করছেন মোট শহে চারোটি ম্যাচ খেলা যাব সে বাস্তরটি গ্রুপ পর্যায়ে এবং বতিশটি নকআউট পর্যায়ে ম্যাচ খেলা যাব অংশগ্রহণ করুথবা দলগুলি বারোটি গ্রুপে বিভক্ত করা যাইছি আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকপ ক্রিকেট প্রতিযোগিতা আজ আরম্ভ হয়েছি এক মাস ধরে চালু এই টুর্নামেন্টর বিভিন্ন ম্যাচ ইংল্যান্ড ও ওয়েলসে খেলা যাব উদ্ঘাটনী ম্যাচ বার্মিংহামর এজবাস্টনঠারে আয়োজক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা মধ্যে খেলা যাব জুলাই পাঁচ তারিখের টুর্নামেন্টর ফাইনাল ম্যাচ খেলা যাব পাকিস্তান বিপক্ষে আসন্তা রবিবার দিন ভারতীয় মহিলা দল তাঙ্কর অভিযান আরম্ভ করবে টুর্নামেন্টের প্রথম থর পাই বারোটি দল অংশগ্রহণ করছেন মুখ্য সংবাদগুলিকে পুনি থরে বিকশিত ভারত স্বপ্ন সাকার করিবারে কেন্দ্র রাজ্যগুলিকর সামূহিক দায়িত্ব উপরে গুরুত্ব প্রদান কলে প্রধানমন্ত্রী নয়াদিল্লিঠারে অনুষ্ঠিত হেলা একাদশ নীতি আয়োগ পরিচালনা পরিষদ বৈঠক লিঙ্গ নিরূপণ নিষেধ আইনর কঠোর কার্যান্বয়ন উপরে গুরুত্ব দেলে সুপ্রিমকোর্ট মালদ্বীপরে বৃদ্ধি পাওয়া মিলিমিলা রোগক প্রতিহত করা লক্ষ্য নিয়ে 20,000 ডোজ টিকা যোগাইলা ভারত এবং আজিঠার আরম্ভ হচ্ছে 2026 ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতা মেক্সিকো দক্ষিণ আফ্রিকা মধ্যে খেলা যাব উদ্ঘাটনী ম্যাচ সম্বাদ শেষ হলো
1: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর
2: সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি আঞ্চলিক সংবাদ বিভাগ পক্ষ প্রস্তুত করছু জেলা হালচাল আজ জেলা হালচালে শুণতু নবরঙ্গপুর জেলা সম্পর্ক তথ্য দিয়েছেন আমার নবরঙ্গপুর সংবাদদাতা প্রভাতী কুমারী বিষোই ও উপস্থাপনায় মু সুভাষ চন্দ্র শতপথী ভারতমাল পরিযোজনা অধীনরে নির্মাণাধীন রায়পুর বিশাখাপাটনা অর্থনৈতিক করিডর দক্ষিণ ওড়িশার বিকাশকু নূয়া দিগ দেব বলে আশা করা যাচ্ছে প্রায় 465 কিলোমিটার দীর্ঘ এই 6-লেন বিশিষ্ট গ্রিনফিল্ড রাজপথ ছত্তিশগড় ওড়িশা ও আন্ধ্রপ্রদেশকু সংযোগ করিব নবরঙ্গপুর জেলা দেই প্রায় 116 কিলোমিটার রাস্তা অতিক্রম করুথবা এই প্রকল্পর অধিকাংশ কার্য শেষ পর্যায়ে পৌঁছিছি প্রকল্প পরিচালক প্রকাশ কুমারক সূচনা অনুসারে আসন্তা বর্ষ সুদ্ধা এয়াকু সম্পূর্ণ করিবাকু লক্ষ্য রখা যাইছি
3: इस परियोजना के कंप्लीट होने के बाद लोगों को बहुत सारा फायदा होने वाला है जैसे कि ये जो मतलब इंडस्ट्रियल बेल्ट है छत्तीसगढ़ है से विशाखापट्टनम का जो माइंस का जो कन्वीनियंस है वो बहुत इजी हो जाएगा और जो ट्रेवल टाइम है जो अभी की 12 घंटा लग रहा है वो घट करके 6 घंटा हो जाएगा जिससे कि लोगों को जो समय और जो गाड़ी का मेंटेनेंस है मैंने उसकी भी बचत होगी तो इसमें जो ओडिशा वाला पार्ट है वो हमारा जून 2026 तक कंप्लीट हो जाएगा लेकिन जो नेबरिंग स्टेट है जैसे कि छत्तीसगढ़ है आंध्र प्रदेश है उसमें भी टनल का काम चल रहा है जो कि काफी मैंने एडवांस स्टेज में है और एक्सपेक्टेड है कि मार्च 2027 तक फुल्ली ऑपरेशनल हो जाएगा
2: रायपुर विशाखापट्टनम कॉरिडोर कार्यक्षम हेले दुई शहर मध्य दूरता प्राय 597 किलोमीटर रु कमी 465 किलोमीटर हेबो এবং যাত্রা সময় 12 ঘণ্টার হ্রাস পাই 5-6 ঘণ্টা হব এ খনিজ কৃষিজাত ও জঙ্গলজাত দ্রব্যর পরিবহনকু সুগম করা সহ বিশাখাপাটনা বন্দর সহ সিধা সড়ক সংযোগ স্থাপন করিব বুদ্ধিজীবী রমেশ সাহু এখন নবরঙ্গপুর ও কোরাপুট ভি আদিবাসী অঞ্চল পাই বিকাশর এক নূয়া মাইল খুঁট বলে মত দিয়েছেন
4: ভারতমালা আপনার বিশাখাপাটনার আরম্ভ করে রায়পুর পর্যন্ত যাচ্ছে এই ভারতমালা প্রজেক্টরে ওড়িশার দুইটি জেলা কোরাপুট এবং নবরঙ্গপুর 225 কিলোমিটার কভর করিব সাধারণত কোরাপুট জেলার নবরঙ্গপুর জেলার লোক মানে মেডিকাল গ্রাউন্ডে এবং বিজনেস পাই রায়পুর এবং বিশাখাপাটনা উপরে নির্ভর করে থাকে এই যোজনা আরম্ভ হলে নিশ্চিত ভাবে এই অঞ্চলের লোক মানে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যবসায় ক্ষেত্রে গমনাগমনরে লাভবান হবে এবং এই অঞ্চলের অর্থনীতি বৃদ্ধিরে সহায়ক হব এণু নিশ্চিত ভাবে বিশাখাপাটনম রায়পুর ভারতমালা যোজনা ইয়ে নরেন্দ্র মোদীঙ্কর গোটে বহুত লাভদায়ক যোজনা ইয়ে অঞ্চলের লোকঙ্কর উন্নতি পাই বিকাশ পাই ইয়ে কামরে আসিব এণু এই অঞ্চলবাসীঙ্ক তরফরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিশেষ করে আমার যে অছন্তি কেন্দ্র সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করিঙ্কু বহুত বহুত কৃতজ্ঞতা জ্ঞাপন করুছু
2: বিশ্ব পরিবেশ দিবস অবসরে নবরঙ্গপুর জেলায় মা কে নাম এক পেড় অভিযান অন্তর্গত ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে জেলা মুখ্য চিকিৎসালয় পরিসরে আয়োজিত কার্যক্রমে বিধায়ক তথা